মতিরাম সাহেব প্রসাদ যাদব রসইস রাজদূত ডাক্তার ডেনিয়াল মিউলি মন্টেলিয়ন বিচ ছলফল ভাইকো ছ। আজ লঞ্চৌর স্থিত উপরাষ্ট্রপতি কার্যালয়মা উহাহারু বিচ শিষ্টাচার ভেটবার্তা ভাইকো হো। ভেটকা ক্রমমা উপরাষ্ট্রপতি যাদবলে নেপালকো শান্তি প্রক্রিয়া, ভূকম্প পছিকো পুনর্নির্মাণ, ঝোলুঙ্গি পুল নির্মাণ র প্রাবিধিক সহযোগকা ক্ষেত্রমা সুইস সরকারলে পুর্যাইকো যোগদানকো প্রশংসা গর্নুভয়েকো ছ। সো অবসরমা রাজদূত মন্টেলিয়নলে দুই দেশকো কূটনীতি সম্বন্ধলাই থপ সুদৃঢ় বনাউদি নেপালকো উদ্যোগ লগায়তকা ক্ষেত্রমা লগানি বড়াউন সুইস সরকার ইচ্ছুক রহেকো বতাউনু ভয়েকো ছ। আমিসঙ্গ খবর অজ বাঁকি ছন্, নেপালী রেডিও নেটওয়ার্ক শুনদে গর্নুহোলা।